পান দেবান দেব উপমা মহান ইন্দ্রানন্দ্র বালান বাল রঙ্কান রং কালান কালন ভূত অঙ্গা পায় পঙ্গত মিত অপার গুণ গণ উদার মন গণ প্রণাম নিরপহ নিকাম মত দুত প্রচন্ড মিত গতি অখণ্ড আলস্য কর্ম অদৃশ্য ধর্ম সর্বা